0: Dit is Urgent FM.
1: 7 uur.
0: Urgent FM.
2: Listen to our theory.
3: Μέρ φιλουμέν με.
4: Τέλος σαν αμάνα πάνε.
3: Σου απάντα μέρ. Πατσούμε τώρα νιβού να οντί. Να πετύρω να πας εμπετύρω. Ήδη αγώ. Πέρω τι να καμπάμω, τι να καμπάμω.
5: Goedenavond en welkom bij Radio Taxi, deze week zonder Sarita, maar wel met leuke muziek van in de Balkanregio, oude plaatjes en dan gaan we over naar veel breder en dat doen we tot 9 uur. Welkom bij Radio Taxi.